ভাবতে ছিটকে সে ছিটকে গুরু ভাবতে ছিটকে সে ছিটকে গুর অঙ্গের কীতে কুয়ারে গুর তিজি পিঢ়ি বিচারিয়া ক্যা হাট কে না বিচারে